0: গুড মর্নিং, ইটু আকাশবাণী কহিমা ফুজুড়া খবর পড়ি আছে কেতু খোমেরে। সরকার টু হইলে আজি অল পার্টি মিটিং টু মাতিছে পার্লামেন্ট লাগা মনসুন সেশন আগেতে। মিটিং লাগা সময় সরকার টু হইলে সব পলিটিক্যাল পার্টি লাগা কোঅপারেশন টু বিচারি আছে দুইটা হাউসেস অফ পার্লামেন্টে ভাল পড়া চলাবলে। মনসুন সেশন টু কালি পড়া শুরু হব আর অহা মহিনা 13 তক যাব। সেশন লাগা সময় বেশি দরকারি লেজিসলেশন টু স্কেডুল করে আছে ডিসকাশন এন্ড প্যাসেজতে উঠাবলে। হিন্দি ফিল্ম আর্টিকল 370 টু হইলে 72 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড টু জুটিছে। যাকালি নয়া দিল্লিতে অ্যাওয়ার্ড টু জনাই কিনা চেয়ারম্যান অফ জুরি ফিচার ফিল্ম জে ইয়ারাজ পরা কৈছে মামুটি আর কার্তিক আর্যন টু হইলে মুভি ভারাম ইউগাম আর চান্দু চ্যাম্পিয়ন কারণে বেস্ট অ্যাক্টর ক্যাটেগরিতে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড টু জুটিছে। তাই পরা কৈছে ইয়ামি গৌতম টু বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড টু পাবলে আছে ফিল্ম আর্টিকল 370 লাগা পারফরমেন্স নিমিতে।
1: Best actress in leading role, Article 370, Hindi film. Renowned performance that portrays a law enforcement agent's unwavering pursuit of truth and justice with sensitivity, courage and compassion. A performance that leaves a profound and lasting impact. Actress Yamini Gautam. Best actor in a leading role, Shade. Chandu Champion,

0: successful through our participation. Let every person join, every household take part, and let the nation move forward. Census 2027, our census, our progress.
1: আপনি শুনিছে না নাই, নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে। একটু জানকারী খান লবলে আছে।
2: ঘরতে থাকা দরকারী সুবিধা খান, খাবলে পানি, এলপিজি, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেইলস লব।
1: কিতিয়া সেন্সাস অফিস মানুষজন আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি।
2: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে। আমি খান লাগা সেন্সাস, আমি খান লাগা ডেভেলপমেন্ট।
3: A home, a house, a mansion, a cottage, big or small. Let's count them all.

0: Many a times parents misguide growth a lot. 비슷하게 이제 회디비 아마 바바 한게 사지신이시나 니볼레 먼저도 오시고래도 listen without anger 나 맞아 한번 고타고 하던데 나리비 맞아 한번 갈티 그러시래도 루기나 부히기나 구사나 오티비 혼디비 부히나 아스테이바 부히나 기간에 아부니 듣고 그러시고 하다가 이두 것인도 아스테이브라 훈이 되시고래도 맞아게 explain 그럴 때 time 디아라가 이두 라기 혼디비 many a times parents 간 맞아 갈티 그러라고 로고 시다 오타이게나 말이디아 갈리디아라가 비타기자 혼디비 이냐 호시래도 future에 맞아 간 아부니게 아이나 고타고래 부일해자고 이두 간에 as a parents 무이 아부니게 advice 있다 suggestion 있다 디올레 먼저도 시골에도 바차간 갈티 그르시골이비 구사나오티비 홀리비 부히기나 타한게 바바 후니디비 키우시 기간에 아버니도 그르시고도 페이션 브라이트 후니디비 그나 고발 몬세 아로 무한 as a parents 바창기비 무한 헤카이디블레 몬자도 safe and unsafe touch 에투 라가비 parents 간비 소론 나카이기나 아미하나 보디디 키키에세 코마 추불라에 코마나 추불라게 이투 바나마 바차게 촛토 브라히 고타고 빨라 수루 제실도 바창기 이투 부자이디비 이투 파트 만기 추구나 디고라이데 Judy Chichule, Ama Baba Gaina Kubi, Itulaga, Mala Bajang, Baba Itu Pujai de Walage. We don't talk about sexual health education, menstruation hygiene, Kanuman, parents Kamotanagre. Would be it's high time itadoman itu Kotakura start Kuwalage, parents can. Teachers cannot the Jashiguli do, Mohan Saishiguli do. Abuse can assign can, teachers can be detect Rulipi, which I. Are many a times Mohan itia cases. Saishigulido, teachers can brabi, very sensitive with Jagane, teachers on Brighton alert Brabachangis observe Gragane. We are getting so much of report and cases from the schools. So teachers can get a reminder itanishina. Bachalaga behavior de pat change hua, budli hua, dikishigulido, abuni itu bachalo de arubuhina, kiwese, ki dukase, ki kushipayase gua, bachalo de buhigina, ekbro huni dibi. We know teachers cannot be busy as they have too many responsibilities in their plate, but still then, abunima bachakta lo the time ekta 2 minutes span gridara bachakta la life bachao pare jay now mohan church kami sai she gulido church debi konishna isola ko thabi ko lage plus itya dunya de ki huese aro ama baba la duties bachangina protect ro lage kwa child protections issues kan bi awareness kan bi mohan kru lage sunday schools kan bi child protection policies kan itya start kru lage all the sunday school teachers should be trained na not just teaching Bible story ekta kuidewo patana kuina jalaga nohina how do we connect with our children aro bachagi kiniga protect kuina mohala church pahe uthai dibo ko alaga bi mohani du church pahe suru ko lage so the most important thing is saishi guli do child protection policies be if church ka noti bi thaiyo parishi guli do itu bese help grow now mohan saishi guli do village council now libi colony la gbs kan idahan pi thagi jai mohan many a times itu to mola colony de mola area de huje she itu to muhi handle kuri do wina koi gina tani ni police angi report na kori na tani customers customer la style brahis kuri de so many a times to accuse ki to bia ola do na le gati kuri de ola gi do busi ba khetai de colony ba khetai de itu e kuri gina bacha ge do motor kura laga rasta do na dikha ho jai so tate mohan galti ekta kuri da do ekisu do ekta colony ba khelai disil bi now we are living in such an open space so kohima de bra khetai disil bi dimapur na settle kuri da dimapur khetai disil bi jena mokochuni bui jabo mokochuni khetai disil jane ki free de bui jabo kuti bhul like we can be anywhere yes and then they will continue to do so kanun ke he bhal bai to ki punishment dibula sa dibi aro bacha ke kiniga modot ko lage bacha counseling lage ase now dibi medical help lage ase ina hushi guli to under that eta government department la through the itomi help group are their sponsorship schemes their interim relief kana se victim compensation e kana se any sexual abuse kana chuli do ito ansop tv modot group are ase to kane kanun ti dishi guli do bacha gi modot group are aro accused bi tai ki saza pawo lage itu saza pai jae to kane colony khamra bi taha laga style bana kuri gina kan la modot to gina kuri shi guli do bacha gi bi accused gi bi ঠিক রাস্তা দিলে যাব পারালা আইতা হয়ে যায়
1: ম্যাম বেশি খুশি আছে আপনি এই উপরে বেশি ডিটেল পড়া জানকারি দিয়ার কারণে থ্যাংক ইউ আচ্ছা এটা তো আমি হান প্রোগ্রাম শেষ হলে টাইম হয়েছে তো আপনি আমি হান লিসনার্স কানকে তিনটা সিম্পল বাট পাওয়ারফুল মেসেজ ইটু চাইল্ড প্রোটেকশন লাগা উপরে
0: বেশি আছে দিমাগ তো হলিবে তিনটাই গুছি তো মানে তিনটাই কব দ্য ফার্স্ট ওয়ান মই এনি মানসব মানে কবল মন যা তো বাচ্চা সব তো আমিলা বাচ্চা আছে আমিলা বুনি আছে আমিলা ভাই আছে আমিলা বাচ্চা আছে কই না সাই দিবি ইদো বাচ্চা তো কালা আছে বুকা আছে প্লেন্স মানা বাচ্চা আছে নাগা বাচ্চা আছে ধুনিলা বাচ্চা আছে এনে কানা হয়ে না ইদো বাচ্চা সব তো আমিলা বাচ্চা আছে কই না সাইছি গলি তো ইটস going to make a huge difference in treating children second ওলা তো সাইছি গলি তো protect them as the law protect them. আমি খান বি কানুন রা কিনে কা বাচাঙ্গে প্রটেক্ট করা সে ইতনি সিনা প্রটেক্ট করব এটা কানুন তো বাচাঙ্গে প্রটেক্ট করা লা লস পে ইসি সেট আপ কইদিছে উই হ্যাভ দা জেজে এক উই হ্যাভ দা পক্সো উই হ্যাভ দা চাইল্ড লেবার এক উই হ্যাভ আ চাইল্ড ম্যারেজ এক সো মেনি লস এন্ড এক সেট আপ টু প্রটেক্ট চিলড্রেন তো ইতনি সিনা আমি সব কমিউনিটি বা মিলি গিনা বাচাঙ্গে কানুন বা কিনা প্রটেক্ট করা সে কানুন সিস্টেম বা ইকিলো দে প্রটেক্ট করে দিব থেক তো এসে গেলে তো রিপোর্ট করে দিবি ডোন এক্সপোজ বাচ্চালা আইডেন্টিটি খান তো লই না এক্সপোজ না করবি রিপোর্ট করে দিবি কারেক্ট করে দিবি হলে বি কনডেম না করবি এটাই কলে মনসে রিপোর্ট ডোন এক্সপোজ কারেক্ট ডোন কনডেম এটাই মেসেজ মই দিবলে মনসে সব মনে কানে
1: থ্যাংক ইউ ম্যাম ফর দ্যাট পাওয়ারফুল মেসেজ তো লিসনার্স আজি কারণে তো ইমানে আছে অ্যান্ড স্পেশাল থ্যাংকস টু আওয়ার গেস্ট ফর শেয়ারিং হার উইজডম উইথ আস Aro to our listeners, remember, if you see a child in need, hesitate no kuriwi. Helpline 1098 dial kuriwi because apni laga ekta call can save a life.
2: Honi thaka sabilak, aji laga maiki manewa was program ye dehe se skuriwi ase. Aro ako aha hapta eki hamai de lokpa hobo, tiyan kuri dami. Thank you.

my dear friends, music has a way of calming anxious hearts, especially on rainy days like today. আমিকা জবি মিউজিক পর অলপ আমিকা লাগা মনকে গাম করে দিব আর শুনি হব নেক্সট গীত 1942 লাভ স্টোরি ফিল্ম কুমার সানু অবস্থে মিউজিক দিছে আতি পরমান লিরিক্স জাভেদ আখতার শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস

মিখাল নাগা লিসনার শিখারি রংপার, জেমসন দিরন, মানিক দিরন, চোখেন্দা রম্পি, রমেশ পারো, বাইখুন মন্দা, বিমমাতারি চন্দ্র দিমং টাইকান চোপড়া বলি পাথর বাকানা হুনে কিনা এনজয় করে শুনে লিখি দিয়েছে। থ্যাংক ইউ সো মাছ ফর রাইটিং ইন। আর মিখাল নাগা লিসনার্স খান ইতিয়া কোন কোন টিউন ইন করে কিনা আছে আপনি খান বিয়া মিখাল লগতে আজি লাগা ওয়েদার আপনি খালা জায়গাতে কিনিকা আছে নহলে আজি লাগা মানে মন বারিশ হওয়া লাগা আমি খান সবই জানিয়েছে। তো ইতপরা আপনি খান লাগা ওসরে থাকা কোনবা মানে সব সেফ আছে না নহয় এইটু খান সব ওপরে আপনি খান আপডেট দিব পারব। থ্যাংক ইউ সো মাছ। এটা কোন কোন লিখি দিয়েছে, থ্যাংক ইউ সো মাছ ফর ইয়ার মেসেজেস। আর আপনি খান লাগা মেসেজেস কমি রক্ষি থাকিব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজি আমি খান সবই আজি লাগা ওয়েদার টাইম দে, ইফ ইউ আর ইনডোরস টুডে দিস ইজ দ্য পারফেক্ট টাইম টু এনজয় মিউজিক উইথ ইয়ার ফ্যামিলি ওয়াইল স্টেইং সেফ ফ্রম দ্য হেভি রেইন আউটসাইড অ্যাজ ওয়েল অ্যাজ এনজয়িং দ্য প্লে লিস্ট। আকাশবাণী কোহিমা এফ এম চেয়ারকোবান জোড়াই কিনা থাকার কারণে আপনি খান সবই আরবি আজি লাগা দিন একটা স্পেশাল দিন হবলে দিবলে কারণে আপনি খান সবই এই প্রোগ্রাম মানে টিউন ইন করে কিনা প্রোগ্রাম খতম নহাক সাথ দিয়ে থাকি কিনা শুনব কারণে বিকুই দিয়েছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক, আমি কানি শুনি হব প্রেম গীত ফিল্ম জগজিৎ সিং লাগা বস্তে। মিউজিক দিছে জগজিৎ সিং আর লিরিক্স ইন্দেভার, one of Jagjit Singh's most cherished film songs.

Lambuta Radio Listeners Group, Madhya Pradesh. Parvi, kana honi kina enjoy karai suna likhi diya se. Thank you so much. Namaskar to all of you. Lagja Gale, Geet Plek Vidya Gana Durgesh Aru Radisham Nakanpuri Pra Kushi Pa Chanai diya se. You're welcome, Durgesh and your Radisham. Aru itinu shina honi kina enjoy karai thakibhi. Aba nikhan palna kya geet khan, ami khan plek vidya hawa. To my dear friends, to our listeners, আমি খান এতিয়া কোন কোন লিসনার্স খান শুনি থাকি আছে আপনি খান সবই লো লাইং এরিয়াসতে প্লেইন জায়গা খানে আপনি খান থাকি আছে বলে প্লিজ স্টে ইনফর্মড অবাউট লোকাল ফ্লাড অ্যাডভাইজারিস আর অ্যাভয়েড ক্রসিং ওভারফ্লোয়িং

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি। এই জানকারী NTEP পৰা দি আছে।
1: A house, a mansion, a cottage, big or small, let's count them all.

0: বা ব্যাংক একাউন্টে পয়সা নাথাকলে বি আপনার ক্রেডিট পয়সা উঠাই থাকি কিনে পিছিয়ে পেমেন্ট করিব পারিব লাগা বেনিফিট আছে। আৰু দোসরা হলেতো এইটো আপনার এইটো যত বিজনেস স্ট্রিট ভেন্ডিং বিজনেস করে থাকি কিনে উপর যাবলে মন আছে, উচ্চা উঠিবলে মন আছে, ডাঙর বিজনেস উঠাবলে মন আছে, এতিয়া রাস্তাতে বহি কিনে সবজি বিকাই আছে, হলে বি আপনার পয়সা অলপ জমা হয়েছে, প্রফিট অলপ পাই কিনে দোকান জমা হয়ে কিনে থাকিছে, আর আপনার রাস্তাতে না বহি কিনে হোলসেলতে যাবলে মন আছে, হলে আপনার এইটো টাইমতে আপনার লাগা ব্যাংক ট্রানজেকশন লাগা রেকর্ড, আপনার লাগা ক্রেডিট রেকর্ড এইটো পৰা হেল্প করব, মদত করব, এনেকুৱা হৈ কিনে আপনার ডাঙর বিজনেস করবলে লাগা বি ব্যাংক লাগা লোন এলিজিবল হয়ে যাব। আর এইটো লাগা স্কিম লাগা বেনিফিট দোসরা একটা হলেতো আপনার এইটো এনরোল হয়েছে বলে আপনার লাগা রেকর্ডটো সব আপনার লাগা ক্রিডেনশিয়াল কয় আমি কান এইটো কারণ সব পোর্টেলতে রেকর্ড হয়েছে বলেতো আপনার সেন্ট্রাল স্কিম আটটা এইট সেন্ট্রাল ওয়েলফেয়ার স্কিমস এইটু বি এলিজিবল হয়ে যাব। তো হলেতো সবসে ডাঙর লাগা বেনিফিট একটা আছে
1: স্যার। তো এই এইট সেন্ট্রাল স্কিমস খান তো কোনো কোনো আছে না?
0: আচ্ছা, এইট সেন্ট্রাল স্কিমস তো ফার্স্ট তো হলে তো পিএম সুরক্ষা বিমা যোজনা, নম্বর টু তো পিএম জীবন জ্যোতি বিমা যোজনা, থ্রি পিএম শ্রম যোগী মানধান যোজনা, পিএম জন ধন যোজনা, ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, রেজিস্ট্রেশন আন্ডার বিওসি ডব্লিউ, আর লাস্ট তো হলে তো পিএম মন্ত্র বন্দনা যোজনা।
1: ম্যাম, আর এই স্কিম লাগা ভিতরে আর্বান লোকাল বডিস খান লাগা কাম ইকু থাকে না নাই না?
2: হয়, আর্বান লোকাল বডিস তাহান লা কাম বেশি আছে, তাহান তো সেন্ট্রাল বডি নিচনা একটা আছে। মহান ভেন্ডার্স খানকে আইডেন্টিফাই করব আর তাহানকে সার্টিফিকেট অফ ভেন্ডিং কই কিনা ইস্যু করে, আর লেটার্স অফ রিকমেন্ডেশন এটু বি ইস্যু করে। তো এখন ভেন্ডার্স খানকে অ্যাওয়ারনেস দিবলে আর তাহানকে সাপোর্ট করবলে এটু সব তো আর্বান লোকাল বডিস খান বার করে আছে। আর্বান লোকাল বডিস তো কি আছে কইনা আপনি হান ভাবি থাকিব, এটু খান তো আমি খান লা টাউন কাউন্সিলস খান আছে। কোহিমা হয়েছে গেলে তো কোহিমা মিউনিসিপ্যাল কাউন্সিল, ডিমাপুরে হয়েছে গেলে তো ডিমাপুর মিউনিসিপ্যাল কাউন্সিল, নইলে দোসরা হান তো অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স খান দে মানলা এডিসি ইএসি ইনিয়া হান থাকে, তাহানকে আর্বান লোকাল বডিস ইনিয়া কয় আছে।
1: তো ম্যাম, যদি একজন মানুষরা এই স্কিম ভিতরে লোন তো এপ্লাই করবলে মন চা আছে গেলে কিনিকা এপ্লাই করবলে পারিব না?
2: আচ্ছা, ইটু অ্যাপ্লিকেন্টস খান তো মহান আগেরে কোয়া নিচনা আর্বান লোকাল বডিস খানকে বিচারিনা আহিব পারিব, তাদের অফিসতে বিচারিনা আহিলে মহান লাগা মানুষ খান আছে, অফিসিয়ালস খান থাকিব, তাহানকে সুদিলে গাইড করে দিব। আর মহান ইলেভেন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স নাগাল্যান্ডে মহানলা ডিস্ট্রিক্ট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি দুটা অফিসার্স খান আছে, তাদের মহান লাগা অফিসিয়ালস খান থাকিব, ইটু খান দিবি যাই কিনা আপনি খান গাইডেন্স মাঙিলে ইটু লোনটো পাবলে পারিব। আপনি খান অফিসিয়ালস খান তো আপনি খান এলিজিবিলিটি নইলে বি আপনি খান লাগা ডকুমেন্টস প্রিপেয়ার করবলে ইটু খান রেডি করে দিবলে, নইলে বি আপনি খান কিনিগা ব্যাংক একাউন্ট খোলাব ইটু খান সব তো আপনি খানকে গাইড করে দিব পারিব। আর নম্বর টু তো কোনবা মানুষ ইন্টারেস্ট থাকিছে বলে তাহান ডাইরেক্ট পি এম স্বনিধি পোর্টাল দে লগ ইন করি কিনা তাহান তাদের পরা বি অ্যাপ্লাই করবলে পারিব দে।
1: ম্যাম, আর এই তো কি লাগা ডকুমেন্টস লাগে যাব না?
2: আচ্ছা, ডকুমেন্টস খান তো আছে মহান আধার কার্ড লাগিব, আধার নাম্বার লাগিব, ব্যাংক একাউন্ট ডিটেলস লাগিব, আর আপনি হান লা আধার আর মোবাইল তো লিঙ্ক থাকিব লাগে। আপনি হান লা আধার ব্যাংক একাউন্ট আর মোবাইল নাম্বার লিঙ্ক না থাকিলে এইটু লোনটু পাবলে না পারিব। আর দোসরা একটা আছে সার্টিফিকেট অফ ভেন্ডিং আর ভেন্ডিং আইডি কার্ড আর লেটার অফ রিকমেন্ডেশন, ইটু খান তো মহান লাগা মিউনিসিপ্যাল খান বারা নইলে টাউন কাউন্সিল নইলে দুদা অফিস খান বারা ইটু খান আপনি হানকে ইস্যু করে দিব। ইটু খান থাকিছে গেলে তো আপনি দোসরা ডকুমেন্ট দোসরা একু না লাগিব এইটু স্কিম পাব কারণে।
1: কি কি লাগা স্কিমস খান দে হইলে বি চ্যালেঞ্জেস তো বেশি থাকে, তো আমি খান লাগা স্টেট নাগাল্যান্ডে কিনিকা লাগা চ্যালেঞ্জেস ফেস করে আস না?
0: Oi, challenges to every scheme, every program, government laga hobi, private laga hobi, itu challenges to face kure. First to wale loan pa laga time de challenges, loan bisara laga time de challenges. Itu wale tu amigan first de itu suru kura time de awareness thaga nai. Itu sobse dangor challenge tu ase. Aro incomplete documents itu laga bi ekta thagi je. Aro third to wale আধার ইস্যু আমি লাগা কলিগ কোয়া নিচি না আপনার লাগা আধার থাকা নাই কলে আপনার এই লোন ভাড়া টাইম দে আর আগে যাব না পারে আর এই উপরে আধার আর মোবাইল লিঙ্ক আধার মোবাইল লিঙ্কেজ তো নেথাকলে আরবি এইটি নেযাব এই কিলে আছে কলে এই ফর্ম ফিল আপ করা টাইম দে ওটিপি আহিব আপনার লাগা আইডেন্টিটি স্ট্রিট ভেন্ডার লাগা আইডেন্টিটি তো হসা আছে না নহয় এইটো আইডেন্টিফাই করবলে ওটিপি তো পাঠাই দিয়ে এই টাইম আপনার লাগা মোবাইল নহে দোসর নম্বর একটা যাইছে বলে এই ভেরিফাই করব নেপরে যায় আর আমি খান লাগা দোসরা একটা কনস্ট্রেন হলে আমি খান লাগা স্ট্রিট ভেন্ডার্স খান তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা বি বেশি থাকি যে এই পড়া লোন লোবলে মন থাকলে বি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক না থাকা বি ফেস করেছে আর আমি খান লাগা ভেন্ডার্স খান তো ডিজিটাল লিটারেসি এই বি কমতি থাকি যে আর লোবলে মন হলে বি হেজিটেশন থাকা এই লগাবি থাকিছে আর ব্যাঙ্ক লাগা প্রসিডিওর নেজানা এই লগাবি থাকিছে আর আমি খান লাগা ইন্টারনাল এরিয়াস অফ দ্য স্টেট এই খান তো হলে ইন্টারনেট কানেক্টিভিটি লাগা ইস্যু বি থাকিছে আর কোম্পা তো হলে তো আউটস্ট্যান্ডিং লাইবিলিটি নহলে আমি খান এনপিএ বি কয় পয়লা ব্যাঙ্ক লোন লগিনে পুরা তেরাব না পারে কিনে অল্প ডিফল্ট থাকে লাগা এই লাগা এক্সপিরিয়েন্স বি বেশি থাকিছে আর ফার্স্ট স্টেজতে সবসে চ্যালেঞ্জ ডরটা হলে কোভিড টাইমতে আমি খান ইমপ্লিমেন্টিং এজেন্সি খান বি বেশি দুঃখ পাইছে আর এলিজিবল আর উইলিং স্ট্রিট ভেন্ডার্স খান বি ব্যাঙ্ক লোন এপ্লাই করবলে মন লোবলে মন হলে বি কোভিড লাগা সিচুয়েশন পড়া চ্যালেঞ্জ ডর একটা ফেস করেছে সেকেন্ড চ্যালেঞ্জ তো হলে তো আমি খান লাগা জায়গা তো হলে আমি খান লাগা স্টেজ তো হলে ক্লাইমেট চ্যালেঞ্জেস আছে মনসুন তো হলে পানি গিরা লাগা সিজন তো বেশি লম্বা আছে আর স্ট্রিট ভেন্ডার্স খান রাস্তাতে বহি কিনে পানি গিরেলে তো দিগদার পাওয়া লাগা এই লাগা ইস্যু আছে আর দোসরা একটা তো হলে রিলোকেশন আমি খান লাগা অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ খান হবি আর মেডিকেল দে ফুড ইন্সপেক্টর খান হবি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সমেন্ট এজেন্সি খান বি এই লাগা অবজেক্টিভ আর এই লাগা স্ট্রিট ভেন্ডার্স খান লাগা দুঃখ সুখ নেজানে কিনে এভিকশন বি হয় তাই খানকে ভাল বড় ট্রিক বি নগরে গালি দিয়ে খেতাই দিয়া লাগা ইস্যু বি ফেস করে করে থাকিছে
1: ঠিক আছে তো স্যার ম্যাম আমি খান কথা বার্তা তো খতম নকরে আগতে আপনি দুজন আমি খান লাগা লিসনার্স খানকে ফাইনাল মেসেজ কোম্পা দিবলে মন যাই বলে কব পারিব প্লিজ স্যার ম্যাম
0: আমি খান আজি এপিল করবলে মন থাকা তো টাউনতে সিটিজতে স্মল বিজনেস এন্টারপ্রেনিয়ার্স খান কে কয়ে আছে এই পি এম স্বনিধি লাগা স্কিম এলিজিবল থাকা খান তো এই লাগা স্কিম কে এপ্লাই করে কিনে লোন লবি আর বেনিফিট তো এভেল করবি আর আপনার লাগা লাইভলিহুড তো স্ট্রেংথেন করবি আর আপনার লাগা বিজনেস তো বাড়াবি
2: আপনি খান এই স্কিম লবলে মন আছে কিমান লবলে মন আছে সব মানু আহিগেনা লব পারিব কোয়া নিচিনা আর আহিগেনা আপনি খান কোথে যাব কিনা আপনি হান কনফিউজ থাকিস গেলে আগে দিবি কই দিছে আপনি হান মিউনিসিপাল অফিস খান দিয়ে যাবি টাউন মিউনিসিপাল অফিস দিয়ে যাবি টাউন কাউন্সিল খান দিয়ে যাবি নহিলে তো মহান ডিস্ট্রিক্টে দুদা অফিস খান দিয়ে আহি কেনা ডিস্ট্রিক্ট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি অফিস খান দিয়ে আহি কেনা আপনি হান অফিসিয়ালস খান গিয়ে সুদি কিনা হেল্প মাঙিলে মদব মাঙিলে মহান করে দিব আপনি হান লাগা কাগজ করবলে আর আপনি হান লাগা সার্টিফিকেট এল ও আর কি লাগিব এই খান আপনি খানকে সামজাই দিব আর আপনি খানকে মদব করে দিব কিনা সব মানুষকে বি কই দিয়ে আছে থ্যাংক ইউ
1: আজি আমি খান শ্রী পেটে বিলে খাচা এডিশনাল ডাইরেক্টর এন্ড স্টেট মিশন ডাইরেক্টর এন ইউ এল এম এন্ড পি এম স্বানিধি আর শ্রীমতি আব্বা শোকরে স্টেট মিশন ম্যানেজার স্টেট আর্বান ডেভেলপমেন্ট এজেন্সি আর্বান ডেভেলপমেন্ট নাগাল্যান্ড তারজন লগতে পি এম স্বানিধি লাগা উপরে ভাল কথা বার্তা করে দিয়া শুনবলে পাইছে তারজন বেশি বিজি হইলে বি তারজন লাগা সময় দিনা আমি খান লাগা লিসনার্স খানকে কথা করে দেওয়া কারণে বেশি খুশি জানাই দিয়া আছে। বিশ্বাস আছে কি আমি খান লাগা লিসনার্স খান বি পি এম স্বানি দি লাগা ওপরে ভাল জানকারি তো জানি না থাকিব। আহিয়া কালি স্যার আর ম্যাম লগত লগ করে না এনেকা ভাল পড়া কথা করে দিয়া আর শুনি পাওয়া হব। স্যার ম্যাম থ্যাংক ইউ।
2: থ্যাংক ইউ।
3: WFM Dragoban
4: 103 MHz
3: News, Music and Entertainment
4: This is FM Dragoban
3: FM 103 MHz

0: In the first phase of census, the house listing and housing census will be conducted. This will record details about your dwelling and housing. Let us make this effort successful through our participation. Let every person join, every household take part, and let the nation move forward. Census 2027, our census, our progress.
1: আপনি শুনিছে না নাই, নাগালেন্ডে সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে। এটু জানকারী খান লবলে আছেন।
2: ঘরতে থাকা দরকারী সুবিধা খান, খাবলে পানি, এলপিজি, ইলেকট্রিসিটি, স্যানিটেশন আর বাকি দরকারী জিনিস খান লাগা ডিটেলস লব।
1: কেতিয়া সেন্সাস অফিস মানুহন আপনার ঘরতে আহিব, ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি।
2: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে। আমি খান লাগা সেন্সাস, আমি খান লাগা ডেভেলপমেন্ট।
3: ক্যাচ দ্য রেইন, बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है, तो मेरा खास आग्रह है वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
4: Where there's water, there's life. Come, let us adopt rain water harvesting techniques in our homes and offices. Let us build recharge pits and shafts, fix defunct bore wells, remove silt from water bodies, plant as many trees as possible. This monsoon, let us join Catch the Rain campaign.
5: WFM Dragoban
6: 103 MHz.
5: News, music and entertainment.
6: FM
5: 103 MHz.
7: জি হ্যাঁ, আপনার খান শুনি আছে আকাশবাণী এফ এম ট্রাইকপেন 110 MHz। শুনি থাকা সববিলাক আপনার খান সবকে স্বাগত করে আছে। আজি রাতে আমি খানলা প্রোগ্রাম পুরানি হিন্দি ফিল্মি গীত প্রোগ্রাম। জি হ্যাঁ, কিছু পুরানি গীত হলে বি মই লাগা কিছু পছন্দিতা গীত খান মই লাইন আপ করে গিনা আছে। আপনার খান সব প্রোগ্রামটা আহি গিনা সামিল হবি আর গীত লাগা আনন্দ লবি কই গিনা আপনার খান সবকে স্বাগত করে গিনা প্রোগ্রাম শুরু করে দিয়ে আছে। আর প্রোগ্রামটা আপনার খান লাগা SMS দ্বারা আহি কিনা সামিল হবলে মন আছে কইলে মানে আপনার খান সবকে ওয়েলকাম করে আছে। লিখি কিনা পাঠাই দিবি 9436805333। তো প্রোগ্রাম শুরু করে দিয়ে আছে আর সবসে পয়লা নি দিয়ে আছে আশা ভোসলে আর কিশোর কুমার লাগা বাস্তু ফিল্ম বসেরা।

প্রোগ্রাম শুরুতে আপনার কান শুনি থাকিছে বসেরা ফ্লেমত আশা ভোসলে আর কিশোর কুমার লগা বাস্তে শুনি থাকা সববিল দুসরা গীত আকোনা বাজা আগতে ইয়াতে একটা দুইটা মেসেজেস খান আহি পুঞ্চি কিনা আছে লই কিনা পুরী দিয়ে আছে লিখি কিনা পাঠাইছে দুর্গেশ নাগনপুরী রাধেশ্যাম নাগনপুরী বন্দনা ভাবনা বিন্দু গোলু কুসুম ভাই বাবু দিব্যাংশ সুরজ কুমার ডাকশে সুরজ বর্মা ঋষভ কনক ভাবনা বর্মা প্রেমলাল বর্মা নিকেশ হর্ষিতা আর মামতা ভাই বর্মা তারখান সব গুড ইভিনিং উইশ লগতে অল ইজ গোল্ড সুক্রিয়া দিল সে কই কিনা লিখি কিনা পাঠাই আছে ভেরি ভেরি গুড ইভিনিং টু দুর্গেশ জি অ্যান্ড বিগ বিগ ফ্যামিলি আজি সামটিভি আই কিনা প্রোগ্রামতে সামিল হয়ে কিনা লিখি কিনা পাঠাই দিছে বেশি বেশি খুশি আছে জি হা পুরানি গীত নিচিনা নাই আপনার খান সববি আগেলা গীত খান বি লই কিনা শুনি কিনা এনজয় করে থাকিবি কই কিনা জানাই দিয়ে আছে আর দুসরা মেসেজ লিখি কিনা পাঠাইছে সারু পাথর আসামপ্রা ধনঞ্জয় আর তারপরাবি গুড ইভিনিং উইশ লগতে লিখি আছে অল ইজ গোল্ড অ্যান্ড আই এম রিয়েলি এনজয়িং ইয়র অসম প্লে লিস্ট কই কিনা লিখি কিনা পাঠাইছে ধনঞ্জয় আই ভেরি ভেরি গুড ইভিনিং টু ইউ টু অলপ দিন হয়েছে আপনার লগা মেসেজ না পুরি কিনা আজি সাম আপনার আকো ওয়াপাস আই কিনা প্রোগ্রাম লতে জুড়ি কিনা লিখি কিনা পাঠাই দিছে খুশি সাথ সাথ মুস্কান বি আনি দিয়ে আছে চেহারাতে ইনেকাহে আপনার লগা জরি বানাই রাখি থাকিবি আর সদায় দিন প্রোগ্রামতে আই কিনা সাথ দি থাকিবি কই কিনা জানাই দিয়ে আছে তো আজি সাম লগা গীত কান পুরানি আছে হলিবি আপনার বি অসম লাগি আছে এনজয় বি করে আছে তো আগেলা গীত খান বি শুনি কিনা এনজয় করে থাকিবি কই কিনা আপনার কিবি মাং করে আছে আর ইয়াতে গুড ইভিনিং উইশ লিখি কিনা পাঠাইছে FM Trakopanla family ke sab ke wish kuri gina DTH FM radio listeners group Gram Jaswadi pralikhi gina pathai asa very good evening to DTH FM radio listeners group to huni thaga sab bilak program age barhai ase ro e bar hunibo Mohammad Rafi laga vaste film Love in Tokyo

কনসব গ্রাম জসওয়াদি মধ্যপ্রদেশ পর লিখিগিন পঠাইছে এফ এম ট্রাগপনলা ফ্যামিলি সবকে গুড ইভিনিং উইশ লিখিগিন পঠাইছে ভেরি ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ আর ইয়াতে নিমাদি বয় আর নিমাদি গার্ল বি প্রোগ্রাম আইগিন সামিল হইগিন আছে আর লাভ ইন টোকিও মুভি লাগা গানা বহুত আচ্ছা লাগা কইগিনা লিখিগিন পঠাই আছে নিমাদি বয় অ্যান্ড নিমাদি গার্ল এ ভেরি ভেরি গুড ইভিনিং অ্যান্ড নমস্কার টু দ্য বোথ অফ ইউ আজি সামতে আইগিন প্রোগ্রামতে সামিল হয়েছে আর আপনার দুজন পছন্দ করা ফিল্ম লাগা গীত একটা হইলেবি শুনবলে পাইছে আর মইবি ইয়াতে বাজাবলে পারিয়া নিমিতে খুশি জানাই দিয়ে আছে আর আপনার দুজন লা খুশি দে মইবি সামিল আছে কইগিনা জানাই দিয়ে আছে পুরাম বেপি বোকা জান প্রাবি লিখিগিন পঠাই আছে গুড ইভিনিং উইশ করিগিনা আর তার কাছে পুরা গানা শুনিগিনে বেশি এনজয় করে আছে কইগিনা লিখিগিন পঠাইছে পুরাম বেপি A very, very good evening to you. Bisi bisi khushi ase ki apnar hodai din bi nalikhe samoy samoy tehe apnar likhi thake aji samdai gina program te sat digina likhi gina pathai dise aro italogi jiman bi git bajai gina ase apnar huni gina enjoy kura tu jani gina iyate moi bi bisi khushi pai ase enjoy kuri thakibi koi gina apnar ke janai di ase to hunibo mere hamdam mere dost film ki git aro হুনিব মোহাম্মদ রাফি লাগা আওয়াজ

পিয়াৰ ঝুকটা নাহি ফিল্মত আপোনালোকে শবীৰ কুমাৰ লগা আৱাজটো শুনিলে, শুনি থকা সববিলাক দুচৰা গীত আকৌ নাবাজাও গতে আৰবি আপোনাৰ খান মেছেজেছ খান লৈ দি আছে। এইবাৰ লিখি কিনা পঠাইছে বকা জান পৰা অভিজিত আৰু তাৰ গুড ইভিনিং উইছ লগতে লিখি কিনা পঠাই আছে গানা খান শুনি কিনা খুব এনজয় কৰি আছে কৈ কিনা লিখি কিনা পঠাইছে অভিজিত আ ভেৰি গুড ইভিনিং টু ইউ টু আপোনাৰ টিউন ইন কৰিছে আৰু গানা বি শুনি কিনা এনজয় কৰি আছে বেছি খুশি আছে আপনার লাগা খুশিতে মই বি সামিল আছে আগেলা গীত খান বি শুনিবি আৰু এনজয় কৰি থাকিবি। আৰু ইয়াতে লিখি কিনা পঠাই আছে বালিপাথাৰ পৰা জয় সিং বে আৰু ফেমিলি বিলাক আৰু তাৰ খান কোৱা আছে অ'কে অল সং স্টিল হেভ দ্য মোষ্ট বিউটিফুল লাইনস অল ইজ গোল্ড অল দ্য সংস ইউ হেভ প্লেড আর রিয়েলি ওয়ান্ডারফুল কই কিনা লিখি কিনা পাঠাইছে জয় সিং বে অ্যান্ড ফ্যামিলি আ ভেরি গুড ইভিনিং টু অল অফ ইউ আর প্রোগ্রামটি আহি কিনা সামিল হওয়া নিমিত্তে স্বাগত করে আছে বেশি বেশি খুশি আছে আজি আপনার আর ফ্যামিলি পুরা এফ এম ট্র্যাকপনলা গীত খান শুনি কিনা খুব এনজয় করে আছে ইনিকাহে সাথ দি

থাকিবি, আপনার খালা জরি বানাই রাখিবি কই কেন জানাই দিয়েছে। আর ইয়াতে দুসরা মেসেজ আছে, গুড ইভিনিং উইশ করি কিনা, ওকে আই এম ভেরি সরি আপনার খান লাগা পসন্দিতা গীত তো মই বাজাব না পারিব, কিলে মানে এইটো হিন্দি ফিল্ম সংস লাগা চাংক আছে, ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম নহয়, যেটা ওয়েস্টার্ন মিউজিক লাগা এস এম এস রিকুয়েস্ট থাকিব, এইটো সময়তে আপনার খান আইগিনা সামিল হবি কই কিনা আপনার খানকে জানাই দিয়েছে। আর ইয়াতে দুসরা মেসেজ আছে, লিখি কিনা পাঠাইছে, ওকে বালিপাথার প্রায় শিকারী রংফের যোগেন্দ্র রংপি কেহাই এংটি জেমসন থেরন ভাইকন মুন্ডা বিমাল মাস্টারি তার খান সবরা গুড ইভিনিং উইশ করে আছে, আজি সাম লাগা গীত খান ভাল আছে দে কই কিনা লিখি কিনা পাঠাইছে। শিকারী রংফের আর সাথী বিলাক আ ভেরি গুড ইভিনিং টু ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, আজি সাম দিবি আই কিনা প্রোগ্রাম দিয়ে সাথ দি কিনা গীত খান এনজয় করা তো জানি কিনা ইয়াতে মই বি বেশি খুশি পাই আছে, কিলে মানে যিমান বি গীত ইয়াতে পৰা মহান বাজাই আছে খালি আর খালি আপনার খান কারণে আছে, যেতিয়া আপনার খান এনজয় করে ইয়াতে সব আর জি এস খান বি খুশি পাই কই কিনা জানাই দি আছে। আর ইয়াতে দুসরা মেসেজ লিখি না পাঠাইছে, সময়না নেক্সট সয়িং থাটকাত সামিত অবেট অলিভার ডিপেন সঞ্জয় জেমস জ্যাকব লুসি লিভো তার খান সবরাবি গুড ইভিনিং উইশ করি কিনা লিখি না পাঠাইছে, ভেরি ভেরি গুড ইভিনিং টু সময়না অ্যান্ড সাথী বিলাক, আর প্রোগ্রামটা আইগিনা জুড়া নিমিত্তে খুশি জানাই দিয়েছে। আর ইয়াতে দুসরা মেসেজ আছে, ওকে দিস ইজ ফ্রম কার্বিয়াংলং সাসিন ল রেংমা, বহুত বহুত দিন পাছতে গুড ইভিনিং উইশ করি কিনা লিখি কিনা পাঠাইছে, আর প্লে লিস্টটা বেশি ভাল আছে। ওকে কার্বিয়াংলংতে পানি গিরে আছে আর সাথ সাথে গানা খান বি এনজয় করি কিনা শুনি আছে কই কিনা লিখি কিনা পাঠাইছে, সাসিন ল আ ভেরি ভেরি গুড ইভিনিং টু ইউ, প্রোগ্রামতে স্বাগত করে আছে, বহুত বহুত দিন হয়েছে আপনার লগা মেসেজ না পুরি কিনা, আজি আপনার লগা মেসেজ পুরি কিনা ময়লা চেহারাতে মুস্কান আনি দিছে কই কিনা আপনারকে জানাই দিয়ে আছে। আপনার টিউন ইন করেছে প্লে লিস্ট লা গীত খান বি ভাল লাগি কিনা এনজয় করি কিনা শুনি আছে, বেশি খুশি আছে, আর ইয়াতে সব আর জি এস খান বি একদম ঠিকঠাক একদম বাড়িয়া আছে কই কিনা আপনারকে জানাই দিয়ে আছে, আর সদায় দিন আইগিনা প্রোগ্রামতে সাথ দি থাকিবি কই কিনা আপনার কি মাং করে আছে। শুনি থাকা সববিল আপনার খালা মেসেজেস আকবি লইয়া হব, এটার কারণে শুনব বন্দিশ ফিল্ম কি গীত, আকো শুনব কিশোর কুমার আর আশা ভোসলে লাগা বাস্তে

মোহাম্মদ রাফি আর আশাবুস লেলাগা আওয়াজে আপনাদেরকে শুনে থাকিছে হাম কিসি সে কাম নাহি ফিল্ম কি গীত প্রোগ্রামটি এবার দুসরা গীত দিয়ে আছে কালিয়া ফিল্মত গাই আছে কিশোর কুমার।

কালিয়া ফিল্মত আপনার কিশোর কুমার লগা ভাস্তি গীত গা শুনিলে শুনে থাকা সববিলাক এটা সময় লই কিনা আপনার খালা মেসেজেস খান আক লই দিয়ে আছে। জাতি মাপরা লিখি কিনা পাঠাইছে চালিলা, আর তারপরা হাই কই কিনা লিখি কিনা পাঠাই আছে, আর গানা খান এনজয় করে আছে দেই কই কিনা লিখি কিনা পাঠাইছে চালিলা। আ ভেরি ভেরি বিগ হাই অ্যান্ড অফকোর্স আ ভেরি গুড ইভিনিং টু ইউ। বেশি খুশি আছে কি আজি আপনার প্রোগ্রামটা আহি কিনা সাথ দিছে, আর গানা খান বি এনজয় করে কিনা শুনে আছে। প্রোগ্রাম বি শেষ করবলে লাস্ট সময় ফেলে পুঁজি যায় আছে, প্রোগ্রাম শেষ নোহাত তাক সাথ দিয়ে থাকিবি আর গীত খা।

এনজয় কৰি থাকিবি। আৰু ইয়াতে লিখি আছে আৰ জে দিদি, থেংক ইউ ফৰ প্লেয়িং ৱাদা কৰো নহি ছোড়েংগে তুম মেৰে সাথ কৈ কিনা গীতটো বজাই দিয়া নিমিত্তে বেছি খুচি পাইছে কৈ কিনা দুৰ্গেশ পৰা লিখি কিনা পঠাইছে। আৰু দুৰ্গেশ আৰু ফেমিলি পৰা দোষ্টি লগা শায়ৰী শুনি থকা সববিলাক কাৰণে লিখি কিনা পঠাই আছে। দোষ্টি ও তোফা হে জো কিস্মত সে মিলতি হে, জেসে জেসে মিল যায় উসকি হর কমি সিলতি হে, দোস্তি এক এহসাস হে জো দিল সে জুর যাতা হে, হর গম হর খুশি মে ইয়ে সাথ নিভাতা হে, না কোই মতলব না কোই স্বার্থ কি দূরি, বস প্যার সে বন্ধি ইয়ে রিশতা হে, বহুত হি জরুরি। আপকি পসন্দিতা গানে লগাতার এফ এম ট্রাগপন 110 MHz পর কই কিনা লিখি কিনা পঠাই আছে দুর্গেশ আর ফ্যামিলি বিলাক। দুর্গেশ জি বেশি বেশি খুশি আছে কি হদাই দিন বি আপনার প্রোগ্রাম আহি কিনা সামিল হয়ে লিখি কিনা পঠাই থাকে। আর হদাই দিন দোস্তি লা শায়রি হবি, গুড মর্নিং লা শায়রি হবি, গুড আফটারনুন লাগা হবি, গুড ইভিনিং লা হবি, গুড নাইট লাগা হলিবি। আপনার শায়রি খান একদম লাগাতার আপনার লাগা এফ এম ট্রাইকোপেন লা দোষ খান কারণে লিখি গিনা পাঠাই থাকে। এটু উপরে খুশি জানাই দিয়েছে টিম প্রা আকো লিখি গিনা পাঠাইছে লাকুঠি প্রা। আর তাই কে মে গড বি উইথ ইউ অলওয়েজ অ্যান্ড লিড ইউ ওয়ের এভার ইউ গো কই গিনা লিখি গিনা পাঠাইছে টিম। আ ভেরি গুড ইভিনিং টু ইউ ওয়ান্স এগেইন, হদাই দিন আপনার লিখি গিনা পাঠাই থাকে। আর আজি বি ইমান ভাল সোচ লিখি কিনা পঠাইছে, বেশি বেশি খুশি আছে কই কিনা আপনারকে জানাই দিয়েছে। তো শুনিব ববি ফিল্ম কি গেজ গাইছে শৈলেন্দ্র সিং।

বাবি ফিল্মত শুনিলেই শুনি থাকা সববিলাক প্রোগ্রাম বি শেষ করবলৈ লাস সময় টিপুঞ্চি যায় আছে। আজি চাম যিমান জন বি প্রোগ্রামতে এস এম এছ লগা থ্রু পৰা আহিকিনা সাথ দিছে আপনার খান সব উপরতে খুশি জানাই দিয়েছে। ইনেকাহে আপনার খান লা জরি এফ এম ট্রাকপানলতে বানাই রাখি থাকিবি কই কিনা মাং করে আছে। শুনে থাকা সববিলাক ইতিয়ার পর অল্প পছতে সময় 7:10 হলে নাগামিস্ট খবর দিয়া শুনব। তো প্রোগ্রাম শেষ করবর কারণে দিয়েছে দ্য বার্নিং ট্রেন ফিল্ম কি গেট গাই আছে আশা ভোসলে।